আকাশবাণী এফএম জম্পিস পালে পেন্ড্রিও মেঘত হয় পালন সুপ্রুগা আর জে কেনে থাকনে কা প্রোগ্রাম জিং রাই খাসি মি পেতেম শফি কি জিং রাই জং কে কাই তোর কেন থাই জং কারি জং ই পার হয় প্লে সো মতান ইয়া কি জিং রাই সি সি নি কং আরলিন খং লাম কা জিং রাই গামলা ক্লেট কং আই হল লিং ডট চন জিং রাই সিম্পলি লা রাই নি কং আলিশা পিং রু কম জো জিং রাই কিন্দেত কিন্দেত গা শু শা বে লা রাই নি কং এরবলিন খারনয়র কা জিং রাই করিনা লা রাই নি মরিয়ালদা পাসওয়ার্ড বাট জিংরাই তি খলিয়াব জাইন খর চং এডিট কং এডিট এরিমা ওহা লং তে নি বুঝু সু কি জিংরাই হা কানি কা কেনতা জিংরাই বন থবো কি কিছু সাত জিংরাই জং ই কং কাশ্মীর পিগ্রো কং সাত পনাং পনাং বাট কা জিংরাই চং ই মেমোরিয়াল দা কং মেমোরিয়াল দা তি মারওয়েন কং নানো কন্দং বাট কা জিংরাই তি লামত ইয়ং লারওয়াই দি কং লা পঞ্চায়েত এম নতাম কা জিংরাই চং ই লাওই ফরনাই মার পঞ্জাং কং কুমনো গান অং কুমনো গান ক্রেন জং ই কং গুইনেট আলিশা মৌলং কচিং রাই কৃতং সিরিও বাট কচিং রাই জং কাকেন হোল সব সোট কব অং খেটিয়াত ইমলু বাট কচিং রাই জং ই কং জেলিভি খোঁজি কব অং তং শিপো ইসা বং ইসি স্পালাই পন্ট্রি মেগা হার্টস গ্রুপ না হাক দি প্রোগ্রাম জং রাই খাসি নানি খাসি সংস কো ওয়ান টু পি না আকাশবাণী এফএম জং পি

কনেগদেক আকাশবনী শিলং কখুবর বান পুলেশুপি দাই ইনেবেদা লিংডো কিমাত বকং সান জং কখুবর উমেন্ট্রি রংবা দো উলপয় হ নরওয়ে নাক বিনতা কে জিংলে জুঙ বাট বানি ডন লং হ্যাগ জিয়ালং কে ইন্ডিয়া নর্ডিক সামিট KMP kila ai khuble yo mintri rangba do Narendra Modi namarka jingyo jong u yak khusnam ka badan buram tam ka Royal Order of Polar Star Commander Grand Cross umintri katnat ka koit ka khya uba wailan me ki shila uleya ro yak jing ai jing shikri jong ka swift ke ambulance howes giant hills but play ka dream mission yak state level substance abuse survey da ka jing tre lang bat ka Sangardev College ka khubor ka bnya উমেন্ট্রি কসর কার্পডেং ও পিয়ুষ গোয়েল বাট স্পিকার কে ইয়ং দরবার থাও আইন লোকসভা ও ওম বিরলা কিলা আই খুবলে ইউ উমেন্ট্রি রংবা দো নরেন্দ্র মোদি হাডিয়েন বা কুইডেন কলা আই ইয়ক খুসনাম কবদন বুরম তম ক রোয়াল অর্ডার অফ দ্য পোলার স্টার কমান্ডার গ্র্যান্ড ক্রস ইয় উ কুম উখ্রি দো জং কসরকার হাক ওয়ে পাট কে জিং পিন পাওয়া হাক রনসান সোশ্যাল মিডিয়া বারো আরমোট কিনে কি নোয়েলাম কিলো অং বা কে কে জিং ইথো কলং কে জিং স্ং সরং ইয়ক রি ও পিয়ুষ গোয়েল উল অং কানি ক খুসনাম ক বো ডাক ইয়ে কিং ইয় কব লাইফ উই সেন চং উমেন্ট্রি রং বা দো ইয়ক বুরম বা দে ক প্রথে বারো কোয়ে কব পিন ই বাকল নং কি ক জিং বুরম জং কি রি ক প্রথে ইয়াক ইন্ডিয়া ও ওম বিরলা উল অং বা কানি ক জিং ইথো কন্নং পিন খ্লান শু শু ইয়ক জিং দে বা ক জিং ত্রে লং হপদেন কে ইন্ডিয়া বাট ক সুইডেন হা কি বোন কি বিনতা ক ইন্ডিয়ান আর্মি কথমু বন পিনলং ইয়ক জিং কিন্দো লং জং কি সিপাই না কি খাট ওয়ে তলি কি রুই বেয়লং পারলং না ক বিনতা ক প্রোগ্রাম প্রাকৃতি কবনলং হা ফরেন ট্রেনিং নোট হা নোট হা ওম রোই মেখালায়া কবলস দং নদু মিনতা কসঙ্গি হা কবগ জিং থমু গলং বন পিন খ্লান ইয়ক জিং ত্রে লং হা কলিয়ং কি কাম ইয়দা বন কিন তেউ ইয়ক জিং মির জিমুত লং বাট বন তে ইয়ক জিং শনিয়া বা মার কলিয়ং হা পদেং গি রুই বয় ডন বিনতা লং কটকুম কতনাত কি সিপাই কি ইন্ডিয়া কানি ক প্রোগ্রাম ক থো বন ওয়ান রা ইয়ক জিং ইয় আই টি লং বন পিন ইয় ইয়ক জিং শঙ্গান হা কথান হা গরিনসান এক্স দং শেন উ অডিশনাল ডাইরেক্টরেট জেনারেল অফ পাবলিক ইনফরমেশন ADGP আই উলবঞ্জর হালোর কে জিংডন কাম জুং জিয়ত্রে লং হাপরেং কি বোর শিপাই জুং থাইন কপ্রাগতি কদেই ক কৃতেং লিংকন না কবিনতা ক পার্টনারশিপ অফ রিজিয়নাল আর্মিস ফর গ্রোথ এন্ড ট্রান্সফরমেশন ইন দ্য ইন্ডিয়ান ওশিয়ান রিজন উমেন্ট্রি রংবা দো নরেন্দ্র মোদি উলপয় হা উজলো নরওয়ে কোম শিবিনতা নগ জিংলে জিংলে চুং উ কব কিনথোপ ইয়ক ইউরোপ বাট ক ইউ এ ই কবলং কে জিংলে জুঙ নিংকং এ ইয়া করি নরওয়ে দ উমেন্ট্রি রংবা দো ক ইন্ডিয়া হা কি সাউ ফুলাই স্নেম উ নরেন্দ্র মোদি উলয়ো ইয়ক জিং পিডিয়াং বুরম নাকি নং ইন্ডিয়া বসা হাগতে গিরি বা উলয় ডন লং হাক প্রোগ্রাম লারিটি হা ডেন বা উলহিয়ার হা অজলো হাগনে ক জিংলে জুঙ জং উ উনিও বানে ক্রেন ইউ মিন্ট্রি রংবা দো জং ক নরওয়ে উ জোনাস গার স্টোর বাট এ কিন্দু রু ইয়া উস এম হর